আমি এক যাযাবর, বহুত মশহুর নগমা হে ভূপেন্দা কা। যাযাবর কা সহি তর্জমা মুসাফির ভি নহি, বঞ্জারা ভি নহি, আওয়ারা ভি নহি, লেকিন সবসে করিব আওয়ারা হে। বিনা মঞ্জিল কে ঘুমতে রহনা, চলতে রহনা, বহতে রহনা, ইস জমিন পর, ইস পুরি জমিন পর জিসে ও আপনা ঘর সমঝতা হে ইয়া মঞ্জিল সমঝতা হে। আর ঘর জো কহি নহি হে, ইসে ক্যা কহেঙ্গে, আওয়ারা কহিঁ কা ইয়া আওয়ারা কহিঁ কা নহিঁ।

শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমাদের রবীন্দ্রনাথ, পরিবেশনায় আকাশবাণী জামশেদপুর কেন্দ্রের বাংলা বিভাগ। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা রাজেশ।

আজ রবীন্দ্র জয়ন্তী, আমাদের হৃদয়ের কবি, আমাদের ভাবনার পথের প্রদর্শক, দুঃখ সুখ একান্ত বিরহের গান, জীবনের আশ্রয়, চির আপনার মানুষ রবীন্দ্রনাথের জন্মদিন আজ।

সেই যে সহজ পাঠ হাতে নিয়ে জীবনের পাঠের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা, তখনই তার সাথে আমাদের পরিচয়। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া, কিংবা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপর জীবনের প্রান্তে উপান্তে কত রকমভাবে যে তাকে খুঁজে খুঁজে ফেরা,

আর আমাদের নিজের অজান্তে তিনি হয়ে উঠলেন ধীরে ধীরে আমাদের পথ চলার আনন্দ। তার চোখ দিয়ে দেখা, তার চোখ দিয়ে দেখা আমাদের ছোট নদীকে, মলয় বাতাসকে। আহ্বান জানালাম শ্যামল সুন্দরকে কিংবা রুদ্র গ্রীষ্মের প্রলয় তাণ্ডবকে। আজ এই পঁচিশে বৈশাখের এই ক্ষণে, যখন মন্দ মলয় বাতাসে কোকিলের কুহুতান মিলে যায়, যখন অশোকের লালিমায় বাংলার বুক রাঙা হয়, তখন আমাদের হৃদয়ের গভীরে জেগে ওঠেন আমাদের রবীন্দ্রনাথ। তিনি শুধু কবি নন, তিনি প্রকৃতির পূজারী, আত্মার দ্রষ্টা, শিক্ষার আলোকবর্তিকা, দেশপ্রেমের মহানায়ক এবং বিশ্ব মানবতার অমর বাণীকার। আজ তার জন্মজয়ন্তীতে আমরা তার চেতনার বিচিত্র আলোকে এক সূত্রে গেঁথে নিবেদন করি, হে নূতন, দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ।

আমি ভাবি আমাদের চেতনার আকাশ, ভাবনার জগতের বিস্তার কি এভাবে কখনো সম্ভব হতো যদি না আমরা রবীন্দ্রনাথকে পেতাম। তাঁকে যত পড়ি মুগ্ধ হই, কিন্তু আশ্চর্য হই তারও অধিক। অথচ জানা তো ফুরায় না তাকে। ঠিক তার কথাতেই বলি, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ভাবি আর অবাক হই। এই যে খোঁজ, এই যে নতুন তরু খোঁজ, কেন এভাবে অস্থির করে দেয় আমাকে? কেন আমাকে ভেঙে ফেলে জোরে, আবার ছুটে যেতে সাহায্য করে অজানা অসীমে? আর তখনই মন বলে, প্রকৃতির কোলে মাথা রেখে আধ্যাত্মিকতার গভীর সাগরে ডুব দিয়ে, শিক্ষার মুক্ত আকাশে উড়ে এবং জাতীয় চেতনার উদার নীলিমায়

রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিরই সন্তান। তার কাছে গাছ ছিল বন্ধু, নদী ছিল জীবনের ধারা, আকাশ ছিল অনন্তের আহ্বান। প্রকৃতির মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন ঈশ্বরের মুখ। তিনি প্রথম আমাদের চোখ খুলে দিলেন, বললেন, ভালোবাসো, ভালোবাসো, এই পথ, মাঠ, ঘাট, নদী, নালা সব কিছু নিয়ে তুমি তুমি ছড়িয়ে আছো সব কিছুতে। ঠিক এইভাবে আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্ত।

হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে। তিনি প্রকৃতিকে শুধু দেখেননি, তার সঙ্গে কথাও বলেছেন, তার প্রেমে মগ্ন হয়েছেন এবং আমাদেরও মগ্ন করেছেন। আজ যখন আমি জামশেদপুরের রাস্তায় হাঁটি, দেখি হলুদ রাধাচূড়ায় ভরে আছে পদঘাট, খরকায় বয়ে যাচ্ছে ঝিরিঝিরি স্বরে, শুনি বৈশাখের কালবৈশাখীর তাণ্ডব নৃত্য, আর মনের ভেতরে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীতের কোনো সুর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এই গ্রীষ্ম শীত বর্ষা ঘেরা শহরটির দিকে, যেন আমাদের সবার ভেতরে একটা অমল জেগে ওঠে। তখন মনে হয় এক ছুট্টে দৌড়ে চলে যাই ডিমনা লেকের কাছে, বিরাট মাঠটার কাছে। মনের ভেতরে জেগে ওঠে বিবেকবোধ। আজ যখন পৃথিবী পরিবেশের কানায় ভারাক্রান্ত, রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম আমাদের চোখ খুলে দেয়। প্রকৃতি আমাদের মা, তাকে রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় ধর্ম।

রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা ছিল উদার আকাশের মতো, কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে তিনি ঈশ্বরকে বেঁধে রাখেননি। তিনি ঈশ্বরকে দেখেছিলেন ফুলের পাপড়িতে, তারার আলোয়, মানুষের হৃদয়ের গভীরে। যেথায় থাকে সবার অধম, সেথায় তোমার মাঝে, হে পবিত্র, হে অনন্ত, হে অমল, হে নির্মল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে মোর ভেঙে ফেলে দাও।

তাঁর আধ্যাত্মিকতা ছিল প্রেমের, সমর্পণের এবং বিশ্বচেতনার। তিনি শিখিয়েছেন যে ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই, তিনি আছেন আমাদের অন্তরে, প্রকৃতির বুকে নিবিড়ভাবে, একান্ত করে। গীতাঞ্জলির পাতা উল্টাই যখন দেখি, এক একটি গানে এক একটি জীবন দর্শন।

রবীন্দ্রনাথ আমাদের কাছে অতল সমুদ্রের মতো। তার দর্শন, ভাবনা, চিন্তাধারা আজও প্রাসঙ্গিক এবং তিনি আমাদের অহংকার। আজও তার সেই ঐশ্বর্যময় ভাবনার ধারক এবং বাহক এই সারা বিশ্ব। রবীন্দ্রনাথ শুধু বাঙালির কিংবা ভারতের নন, তিনি বিশ্ব নাগরিক। আজ তার জন্মদিনে আবারও জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।

এতক্ষণ শুনলেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সহযোগে বিশেষ অনুষ্ঠান আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা ছিলেন সমবেত শিশু শিল্পী শ্রাবণী সেন, বুলবুল ইসলাম, ঋতু গুহ, রোশনী বন্দ্যোপাধ্যায় এবং মনোজ মুরলী নায়ার। পরিবেশনায় আকাশবাণী জামশেদপুর কেন্দ্রের বাংলা বিভাগ। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রাজেশ কুমার রায়। এই সঙ্গে আরও একবার কবিগুরুর প্রতি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় ঝুমা ঘোষাল। নমস্কার। বিপদে মুড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়।